অশোকবনের সেই সব আবৃক্ষের পাতার আড়ালে লুকিয়ে থেকে হনুমান এতক্ষণ ধরে রাবণ ও সীতার কথোপকথন সবই শুনছিলেন। ভাবলেন, অসংখ্য বানর সেনা যাকে দশদিগন্ত খুঁজে বিফল হয়েছে, ভাগ্যক্রমে তিনি আজ তাঁরই দেখা পেয়েছেন। এখন এই শোকাতুরা মহীয়সী নারীকে যদি কোনো আশ্বাস না দিয়ে ফিরে যান, তবে তার ঘোরতর অপরাধ হবে। হয়তোবা শ্রীরামের শোকে ঐশ্বর্যমুখী সতী প্রাণত্যাগও করতে পারেন। এখন রাক্ষসীরা একটু অসতর্ক হলেই ওর সঙ্গে দেখা করা দরকার। কিন্তু কিন্তু হনুমানকে তিনি চিনবেন কেমন করে? হঠাৎ মনে পড়ল, যাত্রার আগে তো শ্রীরাম তাকে একটা স্মারক অঙ্গুরীয় দিয়েছিলেন। বলেছিলেন, যদি বৈদেহীর দেখা পাই তাহলে সেটি যেন তাঁর হাতে তুলে দিই। সেই স্মারক চিহ্ন দেখলে সীতামায়ের নিশ্চয় প্রত্যয় হবে। জনকনন্দিনী এখন দাসরথীদের কথা ভেবে বিষাদে মগ্ন রয়েছেন। এখন যদি রামের গুণকীর্তন করি তাহলে মনে হয় তিনি ভয় পাবেন না। একটু কাল পরে বেলা বাড়লে আর তেমন ভয় নেই বুঝতে পেরে ওই রাক্ষসী প্রহরিণীরা ইতস্তত ঘোরাঘুরি করতে লাগলো। সেই সুযোগে হনুমান গাছের উপর থেকে বলতে লাগলেন।

0: হনুমানের কণ্ঠস্বর শুনে সীতা উপরে নিচে এদিক ওদিকে তাকাতে তাকাতে উদীয়মান সূর্যের মতো শক্তিমান পবন নন্দনকে দেখতে পেলেন। বিস্মিত হয়ে দেখলেন প্রস্ফুটিত অশোক পুষ্পের মতো বর্ণ, স্বর্ণাভ চক্ষু, শুভ্র বস্ত্র পরিহিত এক ক্ষুদ্রকায় হনুমান বৃক্ষ শাখায় প্রচ্ছন্ন হয়ে বসে আছে। তাকে দেখে যখন জনক নন্দিনী ভয় পেলেন না, তখন বৃক্ষ শাখা থেকে সন্তর্পণে নেমে এসে হনুমান তাকে প্রণাম করলেন।
1: কি তুমি বাছা?
2: মা, মা গো, আমি পবননন্দন হনুমান, শ্রীরামচন্দ্রের দাস, বানররাজ সুগ্রীবের মন্ত্রী। আমি সমুদ্র পার হয়ে তোমার কাছে শ্রীরামের বার্তা বহন করে এনেছি। মহাদেবী, শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ কুশলে আছেন। আপনার চোখ দেখে মনে হচ্ছে আমার কথায় আপনার সংশয় রয়েছে, কিন্তু অনুগ্রহ করে আমাকে অবিশ্বাস করবেন না। ভাগ্যক্রমে আপনার শ্রীচরণ দর্শন করতে পেরেছি। এই এই দেখুন মা, শ্রীরামের প্রদত্ত তাঁর অভিজ্ঞান অঙ্গুরীয়।
0: সেই অঙ্গুরীয় হাতে নিতেই জনক নন্দিনীর দু চোখ বেয়ে নেমে এলো আনন্দাশ্রু। ধীরে ধীরে সেই চোখ আগ্নেয়গিরির মতো ধুমায়িত হয়ে উঠল। কণ্ঠে জেগে উঠল করুণা ঘন শ্রীরামের প্রতি আকুল আবেদন।

0: অশোক বনে সিংসপা বৃক্ষের নিচে স্বর্ণ বেদিকায় বসে আছেন বিরহিণী সীতা। পায়ের তলায় নত জানু খর্বকায় পবন নন্দন, এমনই তুচ্ছ তাঁর দেহ, সহসা কারো দৃষ্টিতেই পড়বে না। তাঁর কাছ থেকে এক মনে রামের কথা মন দিয়ে শুনছেন জনক নন্দিনী। শুনতে শুনতে কখনো তাঁর চোখ জলে ভরে যাচ্ছে, কখনো সেখানে ফুটে উঠছে ক্রোধের অনল, কখনো বা সামভাব নিয়ে স্থির হয়ে বসে থাকছেন। হনুমান একে একে তাঁকে আনুপূর্বিক সবই বললেন, কবন্ধ বধের কালে সেই রাক্ষসের ভবিষ্যৎবাণী, ঋষ্যমুখে এসে সুগ্রীবের সঙ্গে মিত্রতা, বালিবধ করে সুগ্রীবকে রাজ্যদান, সীতার অন্বেষণে চতুর্দিকে সুগ্রীবের বানর সেনা প্রেরণ, এবং জটায়ু ভ্রাতা সম্পাতির কাছে সংবাদ পেয়ে হনুমানের লঙ্কায় আগমন, এসব কিছুই বলতে বাদ রইল না। এত কথা বলতে পেরে হনুমান নিজেও যেন মনে মনে তৃপ্তি পেলেন। আর সব শুনে পূর্ণচন্দ্রের মতো প্রসন্ন মুখে সীতা বললেন,
1: পবন নন্দন, তোমার এই কাহিনী যেন গরল মেশানো অমৃত। কেন জানো, রাম আমার জন্য অনন্য মনা হয়ে আছেন এমন কথা আমার কাছে অমৃত তুল্য, কিন্তু শোকার্ত হয়ে তিনি যে দুঃখ পাচ্ছেন সেই সংবাদ আমার কাছে বিশ্ববধ। কবে যে তিনি লঙ্কা জয় করে আমাকে উদ্ধার করবেন, আমি এখন শুধু সেই স্বপ্নে বিভোর হয়ে থাকব।
2: মা গো, মা, শ্রীরাম তো জানেন না তুমি কোথায় আছো, তাই তো এতদিন আসতে পারেননি। সুগ্রীব চতুর্দিকে সেনা পাঠিয়েছেন, একমাত্র আমরাই জেনেছিলাম তোমার সংবাদ, তাই তো এখানে আসতে পেরেছি। এবার গিয়ে সব কিছু জানালেই তিনি সসৈন্যে চলে আসবেন লঙ্কায়, আর রাবণ বধ করে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবেন।
1: কিন্তু কেমন করে তারা পার হবেন সমুদ্র, তার বানর সেনা?
2: শ্রীরামের অসাধ্য কি আছে গো জননী, দরকার হলে সরাঘাতে সমুদ্র স্তব্ধ করে তিনি এই লঙ্কাপুরি রাক্ষস শূন্য করতে পারেন। কিংবা তুমি যদি চাও মা, আমি তোমাকে পিছে নিয়ে এই সাগর পাড়ি দিতে পারি, চাই কি এই লঙ্কাপুরিটাই তুলে নিয়ে যেতে পারি। ইন্দ্র যেমন করে অগ্নিকে গব্য নিবেদন করেন, সেইভাবেই তোমাকে আমি শ্রীরামের হাতে প্রদান করব মা জননী।
1: বৎস হনুমান, তোমার এই ক্ষুদ্র শরীরে আমাকে বহন করা সম্ভব কিনা সে প্রশ্ন আমি তুলছি না, যদি ধরেও নেই অলৌকিকভাবে সম্ভব তবুও তা আমার কাম্য নয়। আমি বীর পত্নী, আমার অরিন্দম স্বামী একদিন আমাকে আপন শক্তিতে উদ্ধার করে নিয়ে যাবেন, সেই স্বপ্ন নিয়েই আমি বেঁচে আছি। মারুতি, এই কথা তাকে বলো।
2: বেশ বেশ মা, তাই বলবো, এ তোমারই উপযুক্ত কথা। বেশ, তাহলে তাহলে আমাকে এমন কোনো অভিজ্ঞান দাও যাতে রাঘবের বিশ্বাস হবে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল।
1: ভালোই বলেছ, এই নাও বৎস আমার দিব্য চূড়ামণি, এই অভিজ্ঞানটি দেখলে আমার মাতা পিতা এবং রাজা দশরথের কথা রাঘবের মনে পড়বে। আমার বিবাহকালে মায়ের শিরভূষণ এই চূড়ামণি আমাকে দেবার জন্য পিতা জনক আমার শ্বশুর অযোধ্যার দশরথের হাতে তুলে দিয়েছিলেন, আর শ্রী রামচন্দ্র নিজের হাতে এই দিব্য ভূষণে আমার সিথি অলঙ্কৃত করেছিলেন।
0: সেই দিব্য চূড়ামণি সঙ্গে নিয়ে হনুমান তখন সীতাকে প্রণাম করে প্রত্যাগমনের জন্য প্রস্তুত হলেন। জনক নন্দিনী শাস্ত্রনয়নে তাকে আশীর্বাদ করে বীর বেশে রামের আগমনের স্বপ্ন দেখতে লাগলেন। প্রস্থানকালে হনুমান ভাবলেন, তাঁর প্রধান কাজ তো শেষ হয়েছে,

এখন সামান্যই অবশিষ্ট আছে। ফিরে যাবার আগে যদি শত্রুপক্ষের যুদ্ধ শক্তি সম্পর্কে কিছু তথ্য নিয়ে যাওয়া যায়, তবে সুগ্রীবের আদেশ যথাযথ পালিত হয়। তাছাড়া রাবণের সঙ্গে সাক্ষাৎ করে শ্রীরামের শক্তি সম্পর্কেও তাকে কিছুটা আভাস দিয়ে যেতে পারলে মন্দ হয় না। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে শরীর প্রসারিত করে বিশাল হনুমান অশোক বন ধ্বংস করতে শুরু করলেন। তখন পাখির কোলাহলে আর গাছপালা ভাঙার শব্দে লঙ্কাবাসী রাক্ষসগণ সন্ত্রস্ত হল।

0: পলাইল বহুজন পাইয়া তরাস, রাবণের বার্তা কহে ঘন বহিশ্বাস, রাবণের বার্তা কহে ঘন বহিশ্বাস, রাবণের বার্তা কহে ঘন বহিশ্বাস।
1: রণে ভঙ্গ দেয়া পলাতক রাক্ষস দলের মুখে ভীমকায় বানরের অশোকবন ধ্বংসের সংবাদ পেয়ে রাবণ যেন চিতাগ্নির মতো জ্বলে উঠলেন। রাক্ষসদের ধারণা সে ইন্দ্র, কুবের কিংবা রামের দূত। কেননা অশোকবন লণ্ডভণ্ড করলেও যে সিংসপা বৃক্ষের নিচে সীতা বসে আছেন তার কোনো ক্ষতি সে করেনি। এই কথা শুনে ক্রুদ্ধ দশানন পাঁচজন শক্তিমান সেনাপতির অধীনে 80,000 ঘোর দর্শন মহাবল রাক্ষস কিঙ্করকে হনুমান নিগ্রহের জন্য পাঠালেন। হনুমান তখন লঙ্কার সুবর্ণমণ্ডিত তোরণে বসে সহকার বৃক্ষ থেকে ভেঙে আনা এক বিশাল আম্রশাখা থেকে অমৃতফল ভক্ষণ করছিলেন। পতঙ্গ যেভাবে পাবকের দিকে ধাবমান হয় সেইভাবে পঙ্গপালের মতো রাক্ষস সৈন্য আসছে এই দেখে হনুমান তরুণের বিশাল লৌহ অর্গল খুলে নিয়ে ইন্দ্রের বজ্রপাতের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং প্রহারে প্রহারে তাদের বিনষ্ট করে আবার নির্বিকারভাবে তরুণ চূড়ায় উঠে অমৃতফল ভক্ষণ করতে করতে শ্রীরামের জয়ধ্বনি দিতে লাগলেন। তারপর কপিসুলভ লম্ফ জম্প করে গান ঝুড়লেন।

ওদিকে সুবর্ণমণ্ডিত স্ফটিক শোভিত বৈদুর্য খচিত রাবণের রাজসভা, মণিমুক্তা রত্নজালে সেই সভা।

0: অলঙ্কৃত, মাল্যগন্ধ অগুরু চন্দনে আমোদিত সভাকক্ষ। মৃগচর্ম আচ্ছাদিত পরমাসনে বসে রয়েছেন সূর্যের মতো আপন প্রভায় সমুজ্জ্বল লঙ্কেশ্বর দশানন। কিন্তু সেই মন্ত্রণা সভায় অপমানে ক্ষোভে লজ্জায় তিনি অধোমুখ। তাঁর চতুর্দিক ঘিরে রয়েছেন মহাদর্পিত মন্ত্রীবর্গ ও সেনাপতিবৃন্দ। রাবণের একপাশে উপবিষ্ট বিষণ্ণমুখ করুণ দৃষ্টি যুবরাজ বিভীষণ, মেঘবর্ণ তার দেহ, ইন্দ্রের মতোই উজ্জ্বল শান্ত তার ব্যক্তিত্ব। সমস্ত সভায় কেমন একটা রুদ্ধশ্বাস, নিথর স্তব্ধতা। হঠাৎ সভাকক্ষ কম্পিত করে হুঙ্কার দিয়ে রাবণ বলে উঠলেন,
1: সভাসদগণ, আমাদের এই দুর্ভেদ্য লঙ্কাপুরী রাক্ষস কুল দুর্জয়। সবাই জানে মানুষ তো দূরের কথা, দেবতাদেরও সাধ্য নেই এখানে প্রবেশ করে। আর আমি লঙ্কেশ্বর রাবণ, যমের যম, কালের কাল, মৃত্যুরও মৃত্যু, কিন্তু সেই আমি কিছুতেই বুঝতে পারছি না কেমন করে একটা তুচ্ছ বানর সমুদ্র পার হয়ে সেই লঙ্কায় প্রবেশ করল। শুধু তাই নয়, সীতার সঙ্গে সাক্ষাৎ করল, শেষে একা নিরস্ত্র আমার পঞ্চবীর সেনাপতি সহ 80,000 দুর্জয় রাক্ষস সৈন্য নিহত করল। সেনাপতি প্রহস্ত, আপনারা কি সব জীবিত না মৃত?
2: মহারাজ, আমরা হয়তো নিজেদের শক্তি সম্পর্কে নিশ্চিন্ত হয়ে অসতর্ক ছিলাম, তাই একটা তুচ্ছ বানর এসে আমাদের অনবধানতার সুযোগ নিয়ে আমাদের প্রতারিত করেছে। কিন্তু আমরা সকলে দেবতা, দানব, গন্ধর্ব বিজয়ী রাক্ষস বীর। অনুমতি করুন এই মুহূর্তে সমস্ত পৃথিবী বানর শূন্য করে দিই।
1: জয়ধ্বনি বন্ধ করুন। সভাসদগণ, আমাদের এই সংকটকালে অত্যন্ত জরুরি পরামর্শের জন্য এই সভা আহ্বান করেছি। শাস্ত্রে বলে, সকলে একমত হয়ে স্থির নীতি অনুসরণ করে চলা হল উত্তম, ভিন্ন মত হলেও শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো মধ্যম, আর দোষগুণ বিচার না করে অবিবেচকের মতো কোনো কাজ করতে যাওয়া হলো অধম নীতি। তাই আমি আজ সকলের পরামর্শ চাই। আমি মনে করি, যেমন করেই হোক, একটা বানর যখন লঙ্কায় প্রবেশ করতে পেরেছে, তখন অচিরেই রাম ও তার বানর সেনা নিয়ে লঙ্কা আক্রমণ করবে। এখন আপনারা বলুন, আমার কি করা উচিত?
3: মহারাজ,
1: বলো যুবরাজ বিভীষণ।
3: মহারাজ, আমি যা বলবো তা ন্যায়সম্মত, হিতকর এবং রাক্ষসকুলের মঙ্গলের জন্যই। হে অগ্রজ, নীতিশাস্ত্র বলে সাম, দান ও ভেদ, এই তিন উপায়ে যে কার্যসিদ্ধি হয় তার জন্যই বিক্রম প্রদর্শন করা উচিত। যে শত্রু অসাবধান, অন্যের দ্বারা আক্রান্ত কিংবা দৈব বলে বিপন্ন, অবস্থা বুঝে কেবল তাকেই আক্রমণ করা যেতে পারে। কিন্তু রাম তো তেমন শত্রু নন। রাম প্রমাদহীন, বলবান, মিত ক্রোধ, দুর্ধর্ষ এবং দেবসহায় বীর। কোন যুক্তিতে আপনি তাঁর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন?
4: মহারাজ, এ বিষয়ে আমি কিছু বলতে চাই।
1: কে? ও আমার বীর ভ্রাতা কুম্ভকর্ণের পুত্র শক্তিমান নিকুম্ভ। বেশ তো, বলো কি তোমার বক্তব্য।
4: মহারাজ, শত্রুর বলাবল না জেনে মন্ত্রণা করা নির্বুদ্ধিতা। আপনি দেবলোক জয় করেছেন, মৃত্যুকেও অতিক্রম করেছেন, আপনি এত চিন্তিত কেন? আপনার পুত্র ইন্দ্রজিৎ দেবরাজকে বন্দী করে লঙ্কায় এনেছিলেন, তিনি যজ্ঞে সিদ্ধি লাভ করে মহেশ্বরেরও আশীর্বাদ পেয়েছেন। আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে সামান্য এক বনবাসী মানুষকে শাস্তি দানের জন্য এত শাস্ত্রালোচনার কি দরকার?
3: মহারাজ, আমার মনে হয় আপনার ভয়ে অথবা স্থাবকতার জন্যে মন্ত্রীদের কাছ থেকে আপনি সৎ পরামর্শ পাচ্ছেন না। আমার কথা আপনি প্রসন্ন মনে গ্রহণ করুন। একবার ভেবে দেখুন, রামের কি অপরাধ ছিল যার জন্য আপনি তাঁর পত্নীকে অপহরণ করেছেন? যদি বলেন রাম খড়কে নিহত করেছে, কিন্তু অত্যাচারী খড়ই তো প্রথমে রামকে আক্রমণ করেছিল।

0: আত্মরক্ষার অধিকার তো সকলেরই আছে। রাম ধর্মাত্মা পরাক্রমশালী, অনর্থক তাঁর সঙ্গে শত্রুতা করা উচিত হবে না। ওই কাল ভুজঙ্গিনীর মতো সীতাকে ফিরিয়ে না দিলে এই সোনার লঙ্কা ধ্বংস হয়ে যাবে মহারাজ।
1: বিভীষণ, রজ্জুতে তোমার সর্পভ্রম হচ্ছে। আমি তো কোথাও তেমন কোনো ভয়ের কারণ দেখছি না। রাম কি আর কোনোদিনই সীতাকে ফিরে পাবে? মনে রেখো, তোমার এই ভ্রাতা লঙ্কেশ্বর অপরাজেয়। তুমি বৃথাই বাক্য ব্যয় করছো ভাই।
2: কনিষ্ঠতা তো আপনি সত্যি অর্থহীন প্রলাপ করছেন। রাক্ষস কুলে যে জন্মগ্রহণ করেছে সে এমন ভীরুর মতো কথা বলবে কেন? আমাদের বংশে একমাত্র আপনারই দেখছি কোনো বল বীর্য তেজ নেই। পিতাকে আপনি কাপুরুষের মতো অনর্থক ভয় দেখাচ্ছেন। আমি দেব দৈত্যের তৎপহার ইন্দ্রজিৎ, সামান্য মানুষ রাম লক্ষণকে আমি বা ভয় করব কেন?
0: ইন্দ্রজিৎ, তুমি অর্বাচীন, দুর্মতি বালক মাত্র, হিতাহিত জ্ঞানহীন, অপরিণত তোমার বুদ্ধি। তোমার কথার উত্তর দেওয়া আমি মূর্খতা মনে করি।
1: উত্তম, সকলের সব পরামর্শ শুনলাম। এখন আমাদের সামনে আসু কর্তব্য বানর নিধন। সেই সংকট মিটে গেলে পরবর্তী চিন্তা করা যাবে। ইন্দ্রজিৎ, তুমি সর্ব অস্ত্র বিশারদ গণের মধ্যে শ্রেষ্ঠ, ব্রহ্মাস্ত্রের অধিকারী। এখন তুমি সেই বানরের শক্তি ও নিজের পরাক্রম বুঝে যুদ্ধের উদ্যোগ কর বৎস। বীর, তুমি সৈন্য সঙ্গে নিও না, হনুমানের কোপে তারা দলে দলে বিনষ্ট হবে। তীক্ষ্ণ অস্ত্র নিও না, কারণ আমি জানি ওই তেজস্বী বানর অস্ত্রের অবদ্ধ। তুমি বরং নিজেকে অক্ষত রেখে দিব্য অস্ত্রের সাহায্যে তাকে বন্দী করার চেষ্টা করো।